ইদার পরে স্বপ্ন সাগর সিনেমার এই গীতটা শুনুন। দেবদাস চট্টোপাধ্যায়ের লেখানো কণ্ঠ দিয়েছেন অক্ষয় মহান্তি, লীলা এবং সাথী, সঙ্গীত নির্দেশনা অক্ষয় মহান্তি।

0: ইহাদে শুনুন মা সিনেমারি গীতটা। ভুবনেশ্বর মিশ্রঙ্কর সঙ্গীত নির্দেশনা গাইছেন অক্ষয় মহান্তি, গীতিকার গুরুকৃষ্ণ গোস্বামী।
1: ଯେତେ ଆଖି ଥିଲା ବାବୁ ଶୁଣ ଶୁଣ ଏଇ ଅନନ କାହାଣୀ ଶୁଣ ଶୁଣ ଯେତେ ଆଖି ଥିଲା ବାବୁ ଶୁଣ ଶୁଣ ଏଇ ଅନନ କାହାଣୀ ଶୁଣ ଶୁଣ ଏ ଯେ ବାବୁ ଦେବତାର ଦାନ ତାଙ୍କଠୁ ଆଣିଲେ ନିରଞ୍ଜନ।

কার্যক্রমর শেষে শুনুন এই গীতটা গাইছন শঙ্কর মহাদেবন ও মহালক্ষ্মী আইয়ার।

শ্রোতাবন্ধু, সম্বলপুরী ভাষা, সংস্কৃতি, কলা, পরম্পরাকে ভাল পাওয়ার সবকর লাগে আজ হচ্ছে গোটে খাস দিন। আজ হচ্ছে সম্বলপুরী দিন। সম্বলপুরী দিন উধে আপন মানুষ গুর্দুটি শুভেচ্ছা জনাওছু। আজ এ বাবদে কথা আমা হলে কার্যক্রমর পহলা গীতকে শুনুন। গাইছন অভয় যোধপুরকর, সিনেমা জিরো, গীত রচনা করেছেন ইরশাদ কামিল, সঙ্গীত নির্দেশনা দিয়েছেন অজয় অতুল।

নিজের গোড় কেবি ঝুমে দেশন একে কথা হামা ইহাদে শুনুন মোহিত চৌহানকর কণ্ঠন ওই গীতটা কথাচিত্র জব্বুই মিট গীত রচনা করেছেন ইরশাদ কামিল সঙ্গীত নির্দেশনা প্রীতম।

শ্রোতবন্ধু, আমার সম্বলপুরী ভাষা তো কেত মধুর সেটা সবকু জনা, কথাতে তো অছে কহি জানলে কথা সুন্দর, বাঁধি জানলে মথা চপক লোঠ লাগসি আমার সম্বলপুরী কথা। গর্জি ঘুমরি বাজলে বজা দুলকু থিসি মচান, কাহারির মন তো নাইঠহরে বাজু থিলে ঢোল নিশান। শ্রোতবন্ধু, আজির দিনটা খালি গোটে উৎসব নহে, বরং সম্বলপুরী ঐতিহ্য ও সংস্কৃতিকে বজায় রখবার লাগে আমি সোর পকাই দেওয়ার গোটে দিন। আজির দিনে সবকু আমি ফের থরে শুভেচ্ছা জনাওছু, আও মা সমলেনে গুহারি করছু যে সবকু নিজর পনতলে ঢাপি করে রখিতন। কার্যক্রমর শেষ গীতকে শুনম, গাইছন বিশাল মিশ্র, নীতি মোহন, সাহিল অক্তর ও সেহনাজ অক্তর। সিনেমা গদ্দর টু গীত রচনা করেছেন সাইদ কাদরী, সঙ্গীত নির্দেশনা মিথুন।

শ্রোতা বন্ধু, ফুসফুস ক্যান্সারের কতটি প্রমুখ লক্ষণ হল শুখিলা কাশ হওয়া, কাশে রক্ত পড়া, ছাতিরে যন্ত্রণা বা দরজ অনুভব হওয়া, ভোক মরিযাওয়া, শরীরের ওজন হ্রাস পাইবা এবং হঠাৎ দুর্বল অনুভব হওয়া। কিন্তু ক্যান্সারের কোষিকা মানে ফুসফুসর বাহারি শরীরের অন্য অংশগুলিকে পৌঁছে যাতে এবং সেই অংশগুলিক ক্যান্সার আক্রান্ত করে দিকে। এই উপায়ে হাড়, মস্তিষ্ক, যকৃত, কিডনি আদি পুরোক্ষ ভাবে রোগগ্রস্ত হয়ে পড়তে। আগে গুরুত্বপূর্ণ কথা হল, ফুসফুস ক্যান্সার মহিলা তুলনার পুরুষ মানুষ অধিক হয়ে থাকে। এই রোগক নির্ণয় করা ছাতিরে এক্সরে, কফর কোষিকাগুলিকর পরীক্ষা, সিটি স্ক্যান, এমআরআই আদি করা যায়। তবে এই রোগটি প্রাথমিক স্তরের চিহ্নট করা যাই পারিলে শল্য চিকিৎসা মাধ্যমে সেটির কিছু উপশম মিলি থাকে। তবে এভাবে সমস্যা ঠার নিজক দূরেই রাখত, ধূমপান অভ্যাস বর্জন করত এবং সুস্থ জীবনযাপন করত। এথর শুণত সাধনা সরগম গাইতে এই গীতটি। গীত রচনা আনন্দ পক্ষী, সঙ্গীত নির্দেশনা বিজু সা, কথাচিত্র বিশ্বত্মা।

শ্রোতা ভৌণী আজর ঘর সংসারর এই অগণা কু আপন মানুষ অতি সম্মানর সহ স্বাগত আপন মানুষ আজ মু সুধা মৈ ত্রিপাঠী শ্রোতা ভৌণী পিলাটি যেতবে জন্ম নেই তা মা সহ শব্দহীন ভাবর এক নিবিড় অনুভূতি এবং স্পর্শক সে অনুভব করে থাকে মা ক্ষীরে তা জীবনর সবুঠার দৃঢ় মূলদুয় পড়ে গোটে শিশু পাই মার স্তন্যপান কেবল খাদ্য নুহে এহা হেউচি স্নেহ প্রেম এবং নিরোগ জীবনর প্রথম উপহার স্তন্যপান সম্পর্কের সচেতনতা সৃষ্টি করা প্রতিবর্ষ অগস্ট মাস একরু সাত তারিখ পর্যন্ত বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা যায় শিশু পাই মা ক্ষীর ছড়া অন্য কোনসি বিকল্প নাহি মা ক্ষীরে থিবা রোগ প্রতিরোধক শক্তি অনেক প্রকার সংক্রমণকু প্রতিহত করে থাকে শিশুর সামগ্রিক বিকাশকু সুনিশ্চিত করিবারে এহা হেউচি এক শ্রেষ্ঠ পোষক তত্ত্ব বিশ্ব স্বাস্থ্য সংগঠন অনুসারে জন্ম হেবার প্রথম মাসরে শিশুর সমস্ত প্রকারর শক্তি এবং পোষণর আবশ্যকতা পূরণ করে থাকে মা ক্ষীর ও প্রায় দুই বর্ষ যায় এহা পোষণর আবশ্যকতাকু প্রদান করে থাকে শিশুটি জন্ম হেবার এক ঘণ্টা ভিতরে তাকু মার কষ ক্ষীর বা কোলস্ট্রম দেবা নিহাতি জরুরি এথিরে রোগ প্রতিরোধক শক্তি ও শ্বেত রক্তকণিকা থিবারু শিশুকু এহা বিভিন্ন সংক্রমণরু সুরক্ষা দেবা সহ তাহার পাচন প্রক্রিয়ারে মধ্য সহায়ক হইতায় গবেষণা অনুযায়ী স্তন্যপান করু নথিবা অনেক শিশুঙ্কঠারে পোষণর অভাব দেখিবাকু মিলিথায় তেণু মা মানে যেমিতি সেমানক শিশুকু সঠিকভাবে স্তন্যপান করাইবে সেথিপাই সরকার স্বাস্থ্য সেবা অনুষ্ঠান পরিবার সমাজর সহযোগ রহিবা আবশ্যক যাহাদ্বারা কি শিশু এক সুস্থ জীবনযাপন করিপারিব শ্রোতা ভৌণী আগকু তো কথা হবা তা পূর্বরু এ গীতটি শুনে নিয়ন্তু কণ্ঠশিল্পী তৃপ্তি দাস কথাচিত্র বসুধা গীতরচনা নিজাম সঙ্গীত নির্দেশনা অমরেন্দ্র মহান্তি

শ্রোতা ভণী, আজি ভারত ইতিহাসে আউ গোটে বিশেষ দিন। আজি হচ্ছে অসহযোগ আন্দোলন দিবস। 1920 মশিয়া অগস্ট মাস 1 তারিখে আনুষ্ঠানিক ভাবে অসহযোগ আন্দোলন আরম্ভ হয়েছিল। অসহযোগ আন্দোলন ইংরেজ সরকারঙ্ক বিরোধে মহাত্মা গান্ধীঙ্ক পরিচালিত প্রথম গণ আন্দোলন থিলা। এই আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যর মূলদুয়াকু দোহলাই দেইতিলা। 1919 খ্রিস্টাব্দরে রাওলাতাইন জালিয়ানাওয়ালা বাগ হত্যাকাণ্ড বলি অভাবনীয় ঘটনা যোগু গান্ধীজি ইংরেজ সরকারঙ্ক নৈতিকতা উপরু বিশ্বাস হরাইথিলে। সে ইংরেজ সরকারঙ্ক ঠারু সবু প্রকারর সহযোগ ছিন্ন করি শান্তিপূর্ণভাবে অহিংস উপায়রে অসহযোগ আন্দোলনর ডাকরা দেলে। ভারত শাসন আইন 1919 ত্রুটি অমৃতসর ঘটনার তদন্ত পাইঁ নিযুক্ত হন্টর কমিটিঙ্ক বিবরণীর পক্ষপাতিত তথা ভারতর মুসলমান মানঙ্কর ইংরেজ বিরোধী খিলাফত আন্দোলন মহাত্মা গান্ধীঙ্ক অসহযোগ আন্দোলনর আহ্বানকু সাকার করিবারে সহায়ক হইতিলা। শ্রোতাভণী, কার্যক্রমকু আউপাহে আগকু নেবা, আরম্ভ করিবা আজির প্রগতি কার্যক্রম। মানব হেউছি প্রকৃতির শিশু। প্রকৃতির মধুময় কোলরে সে হুয়ে লালিত পালিত। মাতৃগর্ভর ভূমিষ্ঠ হওয়া পরঠার শেষ নিঃশ্বাস ত্যাগ করিবা পর্যন্ত প্রকৃতির ছায়ারে হি রহিথায় মানিষ। বাল্য বয়সর চপল মন মধ্যে প্রতিদিন আখি আগরে নাচি উঠে সেই নীল আকাশর জহ্নত। বয়স বৃদ্ধি সঙ্গে সঙ্গে পরিপার্শ্বর সুন্দর কমনীয় দৃশ্য মানবর মন রাইজরে নিজর প্রভাব বিস্তার করে। আগকু কথা হওয়া, এথর শুণন্তু আরতি কথাচিত্রর এই গীতটি। কণ্ঠশিল্পী আশা ভোসলে, গীতরচনা সুরেন্দ্র বিদ্যাধর, সঙ্গীত নির্দেশনা বসুদেব রথ।

শ্রোতা ভৌণী, আজি আমি কথা হেউছি এই আম চারিপাখে থাকা প্রকৃতি রাণী বিষয়ে। প্রকৃতি যে কেবল গোটে কবি বা কবয়িত্রী দৃষ্টিরে সুন্দর তা নহে, প্রকৃতির সৌন্দর্যকে প্রত্যেক মানব উপভোগ করে থাকে। সকালর সঞ্জ যায় বিভিন্ন রঙরে নিজকে সজাই দেওয়া সেই আকাশকে দেখলে আম মন ভরি যায়। তো সন্ধ্যার সেই মৃদু মলয় এবং পক্ষী মানকর রাবরে আন্দোলিত হেউতবা আম মন শান্ত হয়ে যায়। রাতে সেই জুলজুলিয় পোকঙ্ক চিকমিক আলুও ও আকাশরে থিবা তারাঙ্কু দেখিলে মনে হয়ে যেমিতি প্রকৃতি রাণী নিজকে সেই আলুরে সজাই দিয়েছি। এথর শুনন্তু।

0: নাম তামেস্তি মেনত তামে পরিচয় বোন আর তামে কথা বনিভি মেনত তা ইসান স্টুডিও নু তামান স্বাগত নানালদাম জুহার
1: জুহার।
0: হলে নিমে পরিচয় গুঠি নিম অর্তুর তুচিয়া নিমে এদের নামে একাস্তা নিমে পদ্মা আর একা জিল্লান্তার যে
1: এঘা নামে মঞ্চা সুমিত্রা মাঝি, এঘা পাড়া কি নামে মঞ্চা সোনা খান কুটুনিয়া বিরসাপাড়া, জিল্লা মঞ্চা সুন্দরগড়, ব্লক মঞ্চা রাজগাঙ্গপুর।
0: আচ্ছা
2: এঘা নামে ধন্মতী কুজুর, পাড়া কি নামে মঞ্চা সোনা খান বিরসাপাড়া কুটুনিয়া, জিল্লা মঞ্চা সুন্দরগড়, ব্লক মঞ্চা রাজামপুর, আর এঘাম বাংগাড়পা মঞ্চা মেন হাদুম নালেন বরপাইন তা হাদুম
0: একাস্তা বরপাইন
2: ই ঝারমুড়া বাগধি বরপাইন।
0: মানে এমে পদ্মা চাহানু বা ও আকুন জানা খাতরা তাহলে ও বেলে ইয়া নিমে ইনে বেঞ্জারনা বত ইয়া বছর মঞ্জা দি
2: ইয়া বর্ষ মঞ্জা দি নি বাল্লে দি নেন তো মদরে রপে যা কোন বহুত বর্ষ মঞ্জা করা দি।
0: হ্যাঁ হ্যাঁ
2: আপন হাত দু বছর বেঞ্জান সপনা নাতি পুতি এরিয়া নিন
0: ও হো হো হো
2: জোড়ে ওন্টা কোহা হাত দুসিন বাটি আচ্ছা আন বেঞ্জান নাতি মুন্টা তলান আর জোড়ে হাত দু বছর তো তামা মন মজুরতি ইন্দা নিলাম তা তা হালদার তোমার মন মজুরতি আর পাপালি মঞ্চার রাবড়ার গিয়ে নাতি পুতি এরিয়া নিন।
0: আচ্ছা
2: হালে আরো জোড়ে হাত দু আসলা কুকা আনটা কুকু সন্টা আর গাম বেঞ্জাবা।
0: আচ্ছা হলে নিম নিমে পদ্মা তারা ফের বারদার কামালা
2: মা আর বারোর কাই দাদা নাস করে উঠিয়া তো আর কেন মা বারোর বারদাম বেঞ্জা কাজ পাহি তেনে বারদাম কাদম বারদাম।
0: হ্যাঁ হ্যাঁ বলে এই নামে যেন সম্পর্ক বোধ লাগতিছি এই কাম হলে আচ্ছা নিম যেন রালদার যে এদের এদের কামদার নিমে আড়পানু নিমে নালকু বুতা এদের দু
2: নালকু বুতা পায়ের বিদ্যা হলে উস্কার রোর চালিন টিকের রোর খুড়িদারা টিকের রোর নোড়া ঘাসা কামর মান্দি আড়া কামর আম্মু কাঞ্জন রোর আর আল হাদু সেন ইদাওনা মহা বই নালকু বুতা তাইও ইয়ালি নালকু বুতা কই হাদু বছর গেই মান্দি আড়া চয় আর কালা আপন আপন নালকু বুতা এসকে থালে আনে নানো তারো অন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আইতা এটা সৎ কথা ঠিক তেঙ্কার যে ওটা কথা তেঙ্কার যে রান্ধা বড়া কামি করি যেতে রেগে ওনা মহাকে চিওর বলি করি হলে মান্ডি বিতত কাঢা লাদো থালি তা আপনার কি চিওর যে এই কামাল্লা হলে নিবে কানে গেস্তি কামদার কা কাঙ্কু অন্দরদার
2: কাঙ্কু কুমুদাম আর কাঙ্কু বিতা দাম।
0: আচ্ছা যে নিমে হইয়া আতলি ভাল হারবু আতলি
2: হ্যাঁ রাই হারবু
0: হ্যাঁ
2: হ্যাঁ রাই
0: হলে কানে কানে কাদার এক দিন দিন মান্নু গুঠি আতলি
2: পিরিয়াতলি মক্কাতলি দুধমা মান্নু আতলি সাফা মান্নু আতলি মা দিদি আতলি যেতে একাদ মলগে আদিন সব দাম আর হি দাম এ পুচকার দাম কুমুর দাম আবার দাম আদ হাইয়া হালে আঙেন মান্ডি আড়া কাম দাম।
0: হ্যাঁ যে উদান নিম হেনা কাঙ্কু অন্দর দরকার ফের হাইকা বন অন্দর দরকার যেতে ছবদার চিদার হন্যে
2: হেনা হাক্কামলে হে আনি হাইকা কামলে হাইকা নদর দাম আর মা হাক্কামলে হেনা নি ছবদাম আর অন্দর দাম
0: যে ফরেস্টর উঠে মালকারি নদ ধারা মা ধারনার কা
2: মার ধারর কাই নুহরে নুহরে পর দাম।
0: হ্যাঁ আচ্ছা তেঙ্গাল নার যে গুটি ই যদি হারবুর হলে নামে ভল মান আর ধুকাচিও হিচি পুপুইয় বলি করি বানার ই হারবু বনামা সাফা কামা বলি করি বানার তা হুব দেখা নেতু
2: বাল নার যে আলার তা দিন পরন পরন বন মা ই আলনার মা বুঝরা আলনার আহ জঙ্গল ঝাড়া আজকুন এদের কাম চালে গুচা ছপো অনুরোত বাংলার আরো মরুক কালার মরুক কানের আদিন ছপা আরো
0: ই ভুণী গারে কেনতাম কানার নিমি কাদার কাই
2: কাদাম
0: কাঙ্কু বিহু দার কা নিম দুসরা এদের তে মানে রান্ধা বাড়া নান্দার
1: মাই নে কাঙ্কু কি চুলা রই যে হাইকা উঠেন বেদা বেদা অন্দর দাম চেপু পুইও হানি হেসু চাষবাস মানো আর মুরডি মা মানো হালু গোডানে হেসু বানে মানো হলে বাকি জড়ে ফসল হাক্ষম হলে গান হাত দু বছর বানে করি অন্তম মহতম বলি করে জঙ্গল বন কাটে বাছা বদম হাইকা উঠেন খাতর কের হলে অন্দর দাম।
0: ঠিক ঠিক ঠিক এই চাষবাস বাদা যে নিমেতরা এন্দির এন্দির চাষ কাম তার এন্দির এন্দির হেসু গুটি চাষ মানালি
1: এমাত্রা আগলি তা তা পাচা পাচকির তা লাল হেসু বলে আর আর গোড্ডা হেসু বলে আর হুবড়া গঠিন চাষ কামাল দাম।
0: হলে চাষ কাম পুন তাহলে বুহি গুঠি আর যেতে লাট্টা পেস্কা কাদার ফের ইয়া এদের কা পাড়া ইদা ভি কালনার নিমেতরা ভি হন্যে কামালনার কা ট্রাক্টর তি হানি কামালনার কা ই যেন আমি গহলা আতলি যে হন্যু কামনার চাষ
1: আগলিন তো পুরখার তো হলে হলে গহলা ইয়া।

0: আর গহলাতে চাষ নানালে আর আর আকুম তাল আর জেতের ট্রাক্টরতে চতর নানারু তারু পাড়াই দামার হাসুই দামার
1: আউ নিম তো তেঙ্কার নিম হি হারবু কাদার হারবুজ তি যাহা গুঠি নাম হে হাকরি খিচড়ি হাকরি কা অংসা হাকরি অর্সকো এবার গুঠিন ভি নিম হে মানি কে হু নিম হে হারবু তারা
0: হ্যাঁ মানি বড়কা অংসা বানার ভরণ্ড অংসা বানার চেলারে অংসা বানার হুড়া নিয়ে হাক্কাম হলে অন্দর দামর মহ দাম
1: হ্যাঁ আরে হারবুন দিয়ে এন্দ্রে এন্দ্রে ফাড়ু গুঠি নিমা হাকরি নিমে হারবুন
0: তেলা কিটি আউ ফলমূল বানাগেন হারডা বাহাড়া
1: হনে যেতে দাতলি
0: হ্যাঁ
1: মানে
0: যেতে
1: হ্যাঁ হ্যাঁ
0: দাতলে
1: হ্যাঁ
0: হন্যা
1: মাদি মানু রাই কামলা নি ভেতরা মাদি মানু
0: মাদি
1: বড়ে
0: মানু
1: ভালো
0: রাই
1: হ্যাঁ হ্যাঁ
0: মাদি মানু রাই
1: হ্যাঁ মাদি বি পেশদার
0: হ্যাঁ
1: আচ্ছা এটা তা নীতিদিনিয়া কথা তেঙ্কা নামে হারবু সঙ্গে নামে যেন সম্পর্ক আতলি
0: হ্যাঁ
1: হলে পাড়া পাটকিন গুঠি নিম একানে কি মিশ্র কারদার দাতলদার জেতির গানে
0: এম
1: হ্যাঁ
0: পাড়ানো
1: হই
0: পাড়ানো যেতের কানে মিশ্র কামর মিলিমিশি নালখুনান দাম মিলিমিশি চালের দাম মিলিমিশি একসান বেঞ্জা কাজ নু বরণ চারালে সাঙ্গে মেহানে খার দাম পাহি এত্তাকা দাম আর গানা বাজানা মঞ্চ হলে নাল দাম হি সাঙ্গে
1: নিম তেঙ্কার যে যেন পাহি এত কাদম বুলিকি নেখিসান যদি বেঞ্জা মঞ্চা একা কুকা গিয়ে বেঞ্জা মঞ্চা কুকুশ হেলে নামে কুনার গুঠি এন্দির এন্দির চিন আর তামা এন্দির এন্দির নিম চিদার এন্দির এন্দির পাহি এত দার হলে এন্দির এন্দির হওয়া দার নিম
0: তিহাল আড়ক হদাম আর নো আড়হা টিকে হদাম আলু চাহি এন্দ্রিন বিলাতি যাহা ভি জুটরা হলে আদান হদাম আর কষকে চাহি কুকাই গেলে এন্দ্রিন ওটা সামান হেঁদে দাম আরো হদাম
1: হলে ইনে ভি বানার কাজে মে ননি গে বেঞ্জামান আলি নিবি দান ওটা চিওর বুলিকরি হন্নে একলা বাড়ি তেঙ্গনার হন্নে
0: তেঙ্গনার হি
1: হ্যাঁ হ্যাঁ
0: চিওর এনে সামান বাজকন চি দাম আরো মলা হলে নিজের ছাতে চি দাম
1: না নিজের যাহা সুবিধা মানে
0: হ্যাঁ
1: হ্যাঁ হলে ই যেন চীনা হনা দনটা রাই যে তেঙ্গনার গুটি গল্লার যে চীনা হনা বদনটা যৌতুক চিয়াল না অর্থাৎ ভল মাল্লিদ আর আধার যৌতুক ডিমান্ড কামনার বুলি ঘুরি তেঙ্গালনার নামে কুনহা সম্প্রদায়ের হন্যে রাচা কায় নিম যেতেলে বেঞ্জরকার বাকেন হন্যে কিছু যৌতুক অচকাচ কার কা তেঙ্কা চারতাম নিয়ালে আর হন্যে কিছু ভাই
0: মাল্লা এ মাল্লা নিন আর মাল্লা হি
1: হ্যাঁ
0: বেদম
1: হ্যাঁ যেতকি যাহার যেতকি শক্তি রাচা আর এতকি চিয়ালে আর
0: চিচার হন
1: নিম তা ফের বেঞ্জরকার আর একদম উচ্চ নাতলা নিমে নিমে ছোটে বাকেনতা কথা তো মনে খাতরি নিমে পদ্মান্তা কথা
0: মারু খাতর
1: বরপাইনতা
0: হ্যাঁ খাতরি
1: হ্যাঁ
0: মানে ছোটে বাকে এসকে রাজ কাম এসকে কুদ্দাল কাম সঙ্গে সাথী নো আবরান হিতুয়া খাতরি মনে খাতরি যে হুদারু শাশু শ্বশুর আর পান কিরো কাহে
1: কিরো কাহে মাল বাড়ি একা বত বুঙ্গা কেরা বুঙ্গা কেরা
0: বুঙ্গা কেরা একা বন্ধ মহকার আছে আজকো টাইম গে চাল রাল কাম সঙ্গে সঙ্গে একা তারা হলে কাল কাম হলে কাল কাম বিড়ে কুনানি বাল্লাল কাম আর বিদ্যে নানি বাল্লাল কাম
1: ঠিক ঠিক ঠিক হলে নিম হু বাকেন নিম পাঠ সাঠ পড়াল কার কাম আল্লাহ হু বাকেন নিম হেতরা রাজা কাম আল্লাহ
0: পাঠ পড়ালে আর যে হুঙ্গেন এনে কুলি মাল্লা পাড়ু রে এ মা বস্তা মাল্লা হি পাড়তুস হালে আগলি স্কুলিয়ারে নাড়পা মেহা বাড়ালে আর মাস্টর জমার হ্যাঁ হালে এম্বাস বাচা যে মাস্টর্স এমহা পাড়ান তা বরপান তা তেলি মাস্টর্স না পাড়তালে আস হালে আস বাচা যে এমহা বাসকে নামে ফগুয়া লাকড়া হালে আঙিন আস বাচা যে নে হো ফগুয়া লাকড়া তোমার ঝিকে স্কুল দেবো কি বাচাস বাকি নাই নি হো মোর ঝি তো বলো চড়ছে কাহিন স্কুল যা বাচাস আর এমা বাস এমান মাল্লা পাড়তু এমা দাদা সিন খালি পাড়তা চাষ আর এমান ওই উ এড়া হাফতালে আর পাড়ান তো ও এড়া সঁটালে আর আর আগে তো টাইম নো ঘন্টা এড়া গে পাঁচ সের ওই পাটে গে দশ সের চালে আর হলে আপন আগে তো কিড়া কাঙালে আগে কিড়া কাঙাল বাকে নাগেন আপন দশ ফুট ওই হাফ কোন আগেন তা দশ দশ এর নু মানালি ইউ মানো
1: জাহালি গুন্ডা বারালি
0: বারালি হালে দিন এ ভাবু আস আগে স্কুল মা পড়তা তা স্যার মাল্লা পড়না হন্নেন
1: মাল্লা পড়ছ কারো নে
0: পড়তাজ কালে কোন পড়তাজ করো নে মা পড়তা চার মা পড়ছ
1: কালে নিমে নিমে যেন হাদু বছর আতনা নিম পড়তাজ কার কা মাল্লা
0: পড়তাজ কাম
1: ইয়ো ইয়ো পড়ছ আর কানে কানে নিতা না তো নাতি নিয়ে এড কারি হ্যাঁ
0: কুকা হাদার একারে কার
1: নিমে ইয়োটা হাদু বছ কি
0: এমা কুকা হাদু মুন্টা কুক হাদু জোড়ে হালে অন্টা হাদু ছৌকালাস পড়চাদ আর অন্টা হাদু কালাস কাঠ কালার পড়চাদ আর আদ আর অন্টা হাদু দেখুন মেট্রিক লিখছি কিছি আৰু কুকুৰাটো পলুষ্টু কামচাচ আৰু অন্তাচ বাৰকা বচ মেট্ৰিক উৰুখা চবা পাৰ্তাচ কাম
1: তুমি বি মানে হাত দুবুচু মঞ্জাৰি কে হ্যাঁ নাতো না তেনি নিমে
0: কোহা কুকসকে মুটা কুকায় আর মাঝলা সিনতার কাম বেঞ্জা মাঝলি হাত দু কুকায় হাত দুগে বাবু অন্টা হাই অন্টা আনতি আর অন্টা সান মাঝলি গে বাবু সন্টা হাই উঠার মুটা আর জোড়ে আর অন্টা হাই তার গামিদা মেট্রিক লিখছি কিছি
1: হ্যাঁ হ্যাঁ অন্টা সুন্দর পরিবার আতলদার
0: হ্যাঁ
1: একঠানি আতলদার কা ভাগ ভাগ মানে
0: একঠানি আতলদার ভাগ ভাগ মালকা মে
1: আচ্ছা হনে ইনে এরা খাতরালি যে পাট সাট পারচারালি ইনন্তা হাদু বছর গুটি অলগা মানা কালন তা অলগা রানলার আর মা বুয়ারি হনে পাখি রানলার হলে নিম একঠানি আতলদার যা বাড়ি দেখা
0: একঠানি আতলদার
1: একখানি কি যে তির কি মন মিছির কি চির একঠানি আতলদার
0: নিম বানি হাকুলা সেড়ো গনে হি বানে আকুলা চল রালদা আর হাদুস গনে হি বানে কুলা চল রালদা মেকলা ঝগড়া না ঝাটি না
1: তেঙ্গালিয়ার যে বেঞ্জা কারজ মাঞ্জা হলে ই কানা বর্ণা চালরি আর আসানি পাহি এতনার তা হনে যদি বেঞ্জা মাঞ্জকুন তা নাম গীত পাড়দাত নালদাত গীত গুতে আক্কা দরকে
0: আক্কা
1: হ্যাঁ টিকে পদে অধে নিম মিশ্রি কি পাহাড় নেহলে মেনতনে
0: পাড়ম
1: হ্যাঁ

0: हेलो अनुरोध आपण मानन को मनपसंद कथाचित्र गीतर कार्यक्रम हेलो अनुरोध
1: आरंभ करछु अनुरोध रे हिंदी कथाचित्र गीतर लाइव फोन इन कार्यक्रम हेलो अनुरोध उपस्थापन रे मु कल्पलता कानन को वैषयिक सहयोगिता अरुण कुमार नायक एवं अशोक कुमार प्रधान এই কার্যক্রমে আম সহিত যোগাযোগ কর নম্বর টি প্রথমে কহি রাখুছু নম্বরটি হেলা 0663241123 এবং অন্যটি হেলা 0663241140 আকাশবাণী সম্বলপুর হেলো অনুরোধ কার্যক্রম হ্যাঁ কি কোতলে ভাই
2: ম্যাডাম নমস্কার জয় জগন্নাথ
1: নমস্কার জয় জগন্নাথ
2: রেডিও পার্টনার চিত্রা সংসবর কোচি কোলাহান্ডি জেলা ভবানীপাটনা জগন্নাথপুর
1: চিত্রাসন ভাই আউ প্রথমে কই দিন্তু কো গীতটি শুনিবে
2: দিল কা কিয়া কোসর গীত শুনে দেবে নানি আর কেন গাও শুনো নি রই

হ্যালো, হাই, নমস্কার এবং শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু। আজি মু পুনি নেইকি আসিছি আপনকর প্রিয়র কার্যক্রম যুববাণী। পুনি মু মো কিয়ে ভুলি গলে কি? মু আপনকর প্রিয়র প্রিয়া। প্রথমে আমার সমস্ত শ্রোতা বন্ধু মানুষ সম্বলপুরী দিনর উপলক্ষে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভাষা কেবল ভাব বিনিময়ের মাধ্যম নুহে, এহা হেউচি গোটিয়ে জাতির স্বাভিমান এবং সংস্কৃতি। পূর্বরু সম্বলপুরী এক উপভাষা ভাবে জনাথিলা। গুরু সত্যনারায়ণ বহিদার প্রথম করি এহাকু এক সমৃদ্ধ সাহিত্যিক ভাষার মান্যতা দেইথিলে। গুণ চিহ্নিলে গুণিয়া, সোনা চিহ্নিলে মণিয়া। সে তাঙ্কর শান্ত শিষ্ট এবং সরল স্বভাব যোগু লোকঙ্কু নিজ আপনার করিপারিথিলে। পিলাবেলরু হি সে সাহিত্যরে বেশ রুচি রখিথিলে। সে জনে গাল্পিক, লেখক, প্রাবন্ধিক, কবি, সমীক্ষক এবং নাট্যকার ভাবে পরিচিত। সে সম্বলপুরর পানি, পবন, পাহাড়, জঙ্গল আদিরে বিমোহিত হয়ে সাহিত্য সাধনার নিজের জীবনকু উৎসর্গ করেছিলেন। তাঙ্কর প্রসিদ্ধ উক্তি, সম্বলপুরর মাটি পানি ঝর্ষি হীরা নীলা, জয় জয় মা সমলেই গো ধয়ন ধয়ন তোর লীলা। সম্বলপুর মাটি এবং সম্বলপুরী ভাষা প্রতি তাঙ্কর অবদান যোগু প্রতিবর্ষ অগস্ট এক তারিখরে তাঙ্কর জন্মজয়ন্তীকু আমি সম্বলপুরী দিন হিসাবরে পালন করে থাও। তাহলে আসন্তু শ্রোতাবন্ধু আরম্ভ করিবা আপনকর পছন্দর সাপ্তাহিক কার্যক্রম স্বরলিপি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি, অর্থাৎ জন্মদাত্রী মা এবং জন্মভূমির স্থান স্বর্গঠারু মধ্যে উচ্চরে। যেও মাটিরে আমি জন্মগ্রহণ করিছু, যাহার জল এবং বায়ুরে আমি বড়িছু, সেই পবিত্র উৎকল মাটি হি আমার প্রকৃত পরিচয়। মো মাটি কেবল ধূলি মলির পিণ্ডুলা নুহে, এহা হেউচি আম অস্তিত্বর আধার। তাহলে শ্রোতাবন্ধু আসন্তু শুণিবা এক গীত। কণ্ঠদান লতা, উদিত, গুরুদাস মান ও পৃথা মজুমদার, কথাচিত্র বীর জারা, সঙ্গীত সঞ্জীব কহলি, গীতরচনা জাভেদ আখতার।

0: ছবিল হেই দেখ, ক্যাপ্টেন লে নিজে এই ইংরেজ সেনামানঙ্কর নেতৃত্ব নেইছি, 100-150 সৈন্য ধরি আসছি। বোধহুয়ে কৌশি গুপ্তচর মোর এটি থাকার সম্বাদ দেবাক্ষণি এমানে এই স্থানক ঠাব করে পৌঁছি যাই।
1: মু সেই খবর পাইসারিছি ভাই।
0: হলে তু চিন্তা কর না, আম পাখরে বি যথেষ্ট সৈন্যবল অছন্তি, কিন্তু মোর এটি আর রহিবার নিরাপদ নহে। তু যদি একা এটি সম্ভাড়ি নিয়ন্তু, মু এ জায়গারু খসি যাতি ভাই, কন কহুছু?
1: তুমি মো পাই চিন্তা কর না ভাই, মোর পূর্ণ বিশ্বাস ইংরেজ সেনাঙ্কর এই হীন উদ্যমকু মু একা মো পাইক মানঙ্ক সহ পণ্ড করে দেই পারিবি, তুমি নিশ্চিন্তরে যাই পারবে।
0: হেই, গুলিগোলা শুভলানি, ক্যাপ্টেন লে বোধহয় আম বিরুদ্ধে আক্রমণ করিবা পাই তার সৈন্য মানুষ আদেশ দেই সারলানি, তু মধ্য তোর সেনাঙ্কু প্রতি আক্রমণর আদেশ দেই পকা।
1: তুমি এই ঘাটি ছাড়ি শীঘ্র চলে যাও ভাই, নচেত
0: এ ঘাটি ছাড়ি চালি যাওয়া পাই যদিও মোর ইচ্ছা নাই, তথাপি ভাই সারা সম্বলপুর অঞ্চলরে চালুথবা আমার উল গুলান মো উপরে নির্ভর করছি, তেণু বাধ্য হয়ে মু যাউছি ছবিল, নিজে নিজ জীবন প্রতি সতর্ক রইথিব।
1: আশীর্বাদ কর ভাই।
0: মা সমলেশ্বরী তোতে আশীর্বাদ করন্তু, তু এই যুদ্ধরে বিজয় লাভ কর, এই মোর কামনা।
1: যাও ভাই, সম্বলপুরর মুকুটবিহীন রাজা সুরেন্দ্র সায়ঙ্কর মু ভাই, মো রক্তরে বি প্রতিশোধর বহ্নি জলুছি, গোরা মানঙ্কর অন্যায় অত্যাচার বিরুদ্ধরে আমার এই সংগ্রাম নিশ্চয় সফল হব, তুমি নিশ্চিন্তরে যাও। পাইক ভাই মানে গোরা সৈনিক মানে আম উপরে আক্রমণ আরম্ভ করে দেলে, আম আড়ক মাড়ি আসুথিবা সৈন্য মানঙ্ক আড়ক গোটা গোটা পথর পাহাড় উপর ছাড়ি দিও, বন্দুকধারী পাইক ভাই মানে গুলির জবাব গুলির দিও, তীরন্দাজ ভাই মানে

0: এমা, জয় মা সমলেশ্বরী,
1: জয়
0: জয়
1: মা
0: মা
1: সমলেশ্বরী,
0: সমলেশ্বরী,
1: জয় মা সমলেশ্বরী, জয় মা সমলেশ্বরী।
2: ঘেঁস জমিদার মাধো সিং এবং তাঙ্ক পুত্র হাতি সিংহ হাতরু সিংহড়া ঘাটি ক্যাপ্টেন শেক্সপিয়রঙ্ক নেতৃত্বরে আসিথিবা ইংরেজ সেনাঙ্ক অক্তিয়ারকু আসিযিবারে নাগপুর সম্বলপুর রাস্তা পরিষ্কার হয়েগলা। বিদ্রোহীমানঙ্ক পরাজয় পরে ক্যাপ্টেন সদলবলে সেই স্থান পরিত্যাগ কলে। পরে পরে সুরেন্দ্র সায়, কুঞ্জল সিং ও বৈরী সিং সহিত এক বলিষ্ঠ বিপ্লবী সেনাঙ্ক সহ পুনর্বার সিংহড়া ঘাটিকু দখল কলে। 1858 মসিহা ফেব্রুয়ারি 12 তারিখরে ক্যাপ্টেন উডব্রিজ ও ক্যাপ্টেন উড পাহাড় শিরগিড়ে থাকা বিদ্রোহীমানঙ্কর এক বিরাট আড্ডাস্থলীকু আক্রমণ কলে। মাধো সিং সিংহড়া ঘাটিরু ফেরি আসি পাহাড় শিরগিড়া জমিদার জনার্দন সিংক সহিত একত্রিত হয়ে সেই বাটরে ক্যাপ্টেন দ্বয়ঙ্কু প্রতিআক্রমণ কলে। এই যুদ্ধরে মাধো সিংক হাতরে উডব্রিজ মৃত্যুবরণ কলে এবং ক্যাপ্টেন উড আহত হয়ে সদলবলে পলায়ন কলে। মাধো সিং ও জনার্দন সিং উডব্রিজঙ্ক সহিত অন্য কেতেক গোরা সৈন্যমানঙ্ক মুন্ড কাট করে সেমানঙ্ক শবগুড়িকু গছমানঙ্ক দেহরে বান্ধি পকাইথিলে। নিজ পুত্র হাতি সিং ব্রিটিশ সেনাঙ্ক হাতরে মৃত্যুবরণ করিথিবা গুজবরে উৎক্ষিপ্ত হয়ে মাধো সিং এভাবে নারকীয় কাণ্ড ঘটাইথিলে। এই আক্রমণর অন্তরাড়ে ছবিল সায়ের হত্যা পরে সুরেন্দ্র সায়ঙ্ক প্রতিশোধাত্মক মনোভাবর মধ্যে স্পষ্ট প্রতিফলন নিহিত।
3: উলগুলা।

শুনেদেলে ইস সপ্তাহ সংসদ মে রিলে গলু আকাশবাণী দিল্লী কেন্দ্রর আকাশবাণী সম্বলপুর বর্তমান প্রচার করুছু আপনার চিঠি পাইছু কার্যক্রমর পুনঃ প্রসারণ।

0: অপেক্ষা কঠোর হ্যাঁ কিন্তু খালি আইন কঠোর হলে অপরাধটা কম পাবে পচাউছি ছুঁয়া মানে অপরাধ কমবা আইন কঠোর হলে কিন্তু সেগুলি আমি সমস্ত আইন সম্পর্কে সচেতন হওয়াকে পড়বা সমাজের মনোভাবকে পরিবর্তন করবাকে পড়বা আর প্রত্যেক নাগরিক গোটে দায়িত্ববোধ বি রহবা আমি সমস্তে সেগুলি মিলিত উদ্যম কলে যাই এটার লাভ কিছু পাইবা দেখুন এ জায়গায় গোটে প্রশ্ন হচ্ছে যে আইপিসি সিআরপিসি আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এটা তো ব্রিটিশ শাসন টাইমে তৈরি সে সময়ের যুগ আর আজির যুগ ভিতরে বহুত পরিবর্তন হয়েছে বিশেষ করে ডিজিটালি পরিবর্তন হয়েছে যেমতি লাগে কি পুরোনা লটা আমার লাগি সেতে গুরুত্বপূর্ণ হয়ে না পারলা আর এটার ভিতরে কিছুটা পরিবর্তন আমার মহিলাঙ্ক লাগি এই যে সুরক্ষাটা বিশেষ করে কাম হয়েছে আমার মনের খুব নিশ্চিত হচ্ছে যে আমি তো সমস্তে আইন আগারে সমান মহিলাঙ্ক আর শিশু মানুষ সরকার বহুত আইন দিয়েছেন আগ্রহ বি অছে কিন্তু তাকে আর টিকে তর্জমা করলে আপনি কিছু চেঞ্জেস আসলা সেই যে চেঞ্জেস আসলা সে চেঞ্জেস রে আইন কথা হলো লক্ষ্য রহলা কেবল অপরাধী কু দণ্ড দেওয়া তা নুহে অপরাধী তো দণ্ড পাইবে কিন্তু দণ্ড দেওয়া তা নুহে বরং যে যাহা উপরে অপরাধ হেলা পীড়িত কি পীড়িতা তাকে কেমতি আমি সুরক্ষা দেওয়া জলদি কেমতি ন্যায় পাওয়া স্বচ্ছ তদন্ত হওয়া যে কিছু বি লুকাই থাই রুচি যেটা স্বচ্ছ ভাবে তদন্ত হওয়া
1: ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা উপরে বিশেষ আলোচনা করে আইনজীবী প্রমোদ সরাপ কহিছন্তি
2: কানুনী তরিকা আছে সে তরিকার হি তাকে প্রমাণ করবার লাগি পড়বা তো যেটা আমি তোমার শার্ট প্যান্টে ধর ফাটি গলা ছুটিয়াকে কোণা হইগলা কস্টলি হ্যাঁ বহু শৌখরে কিনিচ বহু পছন্দিদা ড্রেস হ্যাঁ ছোট কোণা টে হইগলা ঠিক তো ড্রেস কে কি রফু করব রফু করব না রফু করি করি কাম চলে দেব কিন্তু ধর কুড়ে জায়গা কোণা হইগলা কাম করব ড্রেস চেঞ্জ করব The laws are not static, law is dynamic, law is paribartanshil, so because law depends upon the society, law depends upon the circumstance and the society and circumstance are changing rapidly. Sabubile society change hoche na, jodi bandhar pani beshi shuddho hoy ki nadir pani beshi shuddho hoy, nadir pani, why, what is the reason behind, because it is flowing, because it is changing. তো যেন জিনিস চেঞ্জ হওয়া যেন জিনিস বদলু থা সে তাজা রাখবা যেন জিনিস নাই বদলে স্ট্যাটিক হয়ে রয়ে যা স্ট্যাগনেন্ট হয়ে রয়ে যা সেটা গদি যা সেটা বেকার হয়ে যা সেটা পচি যা হ্যাঁ না তো ল 1860 তুমি ভাবিব ক 160 বছর ল রফু করা করি করি রফু যেটা কৌছু লিগাল ভাষায় কৌছু অ্যামেন্ডমেন্ট bringing necessary change that is called amendment amendment kori kori kori kori kaam chalo na pura sthiti aaya ki lagla hai law ko hi change karwa lagi pad then we put the old wine in a new bottle that law thila eta bahut change nahi 90% of the laws are still that law mane lord macaulay kete bure ni thila bhav 1860 re jen law pudu thila ebe bi ache কিন্তু সময় অনুসারে যে আবশ্যকতা দরকার সেটাকে পরিবর্তন করা গেল এবং স্ট্রেস কেন দিয়া গেল আগে ছিল আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড দ্যাট বিন এমফাসাইজ